0: ঘেয়ে ডালাজ মেহেল, এই ঘেয়ে লতা মঙ্গেশকর, এই ঘেয়ে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ও টাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अब अलग केंद्र से हमारी ये प्रसारण सुनते रहिए।